0: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
1: আসসালামু আলাইকুম। সকাল ৭টা, আজ বৃহস্পতিবার, ২২শে শ্রাবণ, ২২শে সফর, ৬ই আগস্ট। বাংলাদেশ বেতার, খবর পড়ছে সালমা আক্তার মিনু। শুরুতে শিরোনাম। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, বললেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য প্রক্রিয়ায়। জুলাই শহীদ পরিবারের যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব, মন্তব্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রমের। জুলাই চেতনাকে ধারণ করে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন করা হবে, জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। দেশের অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ, মন্তব্য তথ্য সম্প্রচার মন্ত্রীর। নয়াদিল্লিতে গণমাধ্যমের সঙ্গে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আলাপচারিতায় তীব্র ক্ষোভ প্রকাশ ঢাকার। ওমানের সঙ্গে হরমুজ প্রণালীর নৌপথ ভাগাভাগিতে সম্মত ইরান। এবং ডারউইনে তিন দিনের প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া একাদশের মুখোমুখি সফররত বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
2: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। ২৪শে গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে যাত্রা শুরু হয়েছে। গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মাধ্যমে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হল এই জাদুঘরের দুয়ার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান কোন একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ। ইতিহাস বিকৃতি এড়াতে সত্য নিরপেক্ষ বয়ানের উপর জোর দিয়ে তিনি জানান, আন্দোলন চলাকালে হতাহতের ঘটনার বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য প্রক্রিয়ায়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: ২৪শের গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে এই স্মৃতি জাদুঘরের দুয়ার সবার জন্য উন্মুক্ত হল। বুধবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত এই জাদুঘরের স্মৃতি ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফলক উন্মোচনের পর সুরা ফাতিহা পাঠ ও দোয়া মোনাজাত করা হয়। পরে প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি প্রদর্শন করেন এবং তিনি জাদুঘরে সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র, স্মারকগুলো পরিদর্শনের মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস সম্পর্কে অবহিত হন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জায়না রহমানও তার সঙ্গে ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সরকারের উচ্চ পর্যায়ের মন্ত্রী ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ফেসবুক বিরোধী বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে।
4: ফ্যাসিবাদের মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তে পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুক্ষণের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের।
3: তিনি বলেন, বর্তমান সরকার জুলাই আগস্টের কাঙ্ক্ষিত দেশ গড়তে কাজ করছে, জুলাই সনদ বাস্তবায়নের কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে তিনি বলেন,
4: আজকের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যতের প্রজন্মের সামনে তাদের পূর্বসূরীদের সাহসী ইতিহাস যেমন তুলে ধরবে, অপরদিকে তাদের সামনে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ। এই স্মৃতি জাদুঘর আমাদের জনগণের সংগ্রাম, আত্মত্যাগ, বেদনা, সাহস ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে জাতীয় স্মৃতিতে স্থায়ীভাবে ধারণ করার এক ঐতিহাসিক উদ্যোগ।
3: প্রধানমন্ত্রী আরো বলেন, অতিরঞ্জিত অসম্পূর্ণ বয়ান ইতিহাসকে শক্তিশালী করে না, বরং তা ইতিহাসের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে।
4: আমি বিশ্বাস করি, অসম্পূর্ণ রঞ্জন বা উদ্দেশ্য প্রণোদিত বয়ান ইতিহাসকে শক্তিশালী করে না, বরং তা ইতিহাসের বিশ্বাসযোগ্যতাকে দুর্বল করে এবং ভবিষ্যৎ বিভেদের কারণ হয়ে দাঁড়ায়। সুতরাং প্রতিটি বিষয় যথাসম্ভব সত্যতা নিশ্চিত থাকা প্রয়োজন। একই সঙ্গে জাদুঘরে রাখা বিষয়গুলি সম্পর্কে বাংলার পাশাপাশি ইংরেজি এবং অন্যান্য ভাষাও উপস্থাপিত হলে বিশ্বের ভিন্ন ভাষী মানুষ বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস সম্পর্কে জানতে সুবিধা হবে।
3: তিনি বলেন, ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা আহত হয়েছেন পর্যায়ক্রমে আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সেই বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য।
1: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব। তিনি গতকাল জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পরিবারের রক্ষণাবেক্ষণ এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।
5: মহান জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে হৃদয়ে ধারণ করে ঐক্য, দেশপ্রেম, সততা ও পারস্পরিক শ্রদ্ধার শক্তিতে আমরা এগিয়ে যাই। শহীদদের রক্তে অর্জিত এই নতুন সম্ভাবনাকে আমরা একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক ও সুদী সমৃদ্ধ নতুন বাংলাদেশ নির্মাণে দৃঢ় অঙ্গীকারে রূপান্তরিত করি।
1: এর আগে হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের প্রতিনিধিদের সম্মাননা সূচক ক্রেস্ট প্রদান করেন। এদিকে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম জুলাইয়ের আত্মত্যাগকে জাতীয় জীবনে প্রতিফলিত করে গণতন্ত্র সুসংহত করার আহ্বান জানিয়েছেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
6: জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে গণ অভ্যুত্থান দিবসের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভাটি পরিণত হয়েছিল সরকার, বিরোধী দল ও জুলাই যোদ্ধাদের মিলন মেলায়। বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের তৃতীয় তলায় অনুষ্ঠিত এই সভায় যোগ দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম। উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত স্পিকার, স্বরাষ্ট্রমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, সরকারি ও বেসরকারি দলের চিফ হুইপ সহ ঊর্ধ্বতনরা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, বর্তমান সংসদ ও নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব জুলাইতে যারা জীবন দিয়েছে, আহত হয়েছে, তাদের প্রতি সুবিচার করা।
7: সকলের সামনে পরিচিত করিয়েছে, তাদের অভাব অভিযোগের কথা বলেছে, দুঃখ বেদনার কথা বলেছে। আমাদের এই জাতীয় সংসদের এবং বর্তমান সরকারের প্রধান দায়িত্ব হল জুলাইতে যারা জীবন দিয়েছে, জুলাইতে যাদের অঙ্গহানি হয়েছে, তাদের প্রতি যেন আমরা সুবিচার করতে পারি।
6: অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই নিয়ে কেউ যদি কারাকারি করে তাহলে তাদের অবস্থা একাত্তরের চেতনা ব্যবসায়ী আওয়ামী লীগের মতো হবে। বিষয় যদি হয় আওয়ামী লীগ তাহলে আমরা সবাই এক বলেও মন্তব্য করেন তিনি।
7: আমাদের যে সমস্ত সন্তানেরা শহীদ হয়েছে, আহত হয়েছে, দুচোখে অন্ধত্ব বরণ করেছে, তাদের সবারই এই জুলাই। আমরা জুলাই নিয়ে যেন কারাকারি না করি, আর যদি আমরা তা করি তাহলে একাত্তরের চেতনা ব্যবসায়ীদের মতো আমাদের পরিণতি হবে।
6: এদিকে বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান পুরনো ধারায় না চলে ব্যাপক সংস্কারের দাবি জানান। তিনি বলেন, সরকার ব্যর্থ হলে পুরো জাতিকে চরম মূল্য দিতে হবে।
8: পুরানা ধাঁচের ধারণা অন্তরে রেখে এ দেশকে পরিবর্তন করা অসম্ভব, এটা হবে না। আমরা চাই না শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝঞ্ঝনানি হোক, এটাও চাই না আমাদের সন্তানরা লেখাপড়া করবে, হঠাৎ করে দেখবে বাইর থেকে কিছু লোক এসে গেছে, বিশ্ববিদ্যালয়ের ভিতরে, কলেজের ভিতরে এসে পরিবেশ অশান্ত করে ফেলেছে।
6: রিপোর্ট, বাংলাদেশ বেতার।
1: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, সরকার জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ বাস্তবায়ন করবে। তিনি গতকাল জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের একথা বলেন।
9: এই জুলাই গণ অভ্যুত্থানকে আমরা স্মরণ করছি ঠিক তেমনি আমাদের প্রতিশ্রুতি, গণতান্ত্রিক দেশপ্রেমিক সরকারের প্রতিশ্রুতি যে এই জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় আমরা বাংলাদেশটাকে গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে পুনর্নির্মাণ করব। এই জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় আমরা জুলাই সনদকে বাস্তবায়ন করব।
1: তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জুলাই গণ অভ্যুত্থানের মূল চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, জবাবদিহিমূলক এবং মানবিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল বরিশাল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা এবং জুলাই শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে এই আহ্বান জানান।
10: Марья Петровна, это я, Добрыня. Срочно жду вас, Макса и Любаню в сказочном мире.
11: Что случилось, Добрыня?
10: Чудо-юдо сказки портит.
11: Это... это чудо-юдо, который из Былин?
10: Да, Марья Петровна, вроде оно. А может и не оно. Уж больно жуткое.
12: Новый музыкальный спектакль «Хрум. Осторожно. Чудо-юдо». С 3 октября в концертном зале «Космос» в Москве, а также 7 и 8 ноября в театре «Балтийский дом» в Санкт-Петербурге. Подробности на сайте детского радио dtfm.ru. 6+.

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।